এই যেমিতি মহাপ্রভুঙ্কর মহাপ্রসাদ অবড়া, আচণ্ডাল ব্রাহ্মণ সমস্তে বসি একাঠি খাইথান্তি মহাপ্রভুঙ্কর অবড়া। এহা কেবল ভোগ নুহ, এহা হেউচি আশীর্বাদ। আনন্দ বজারে সমস্তে একা সাথিরে বসি মহা আনন্দরে মহাপ্রসাদ সেবন করন্তি। বন্ধু, এই কথাটি আমাকে শিখায় মানিষর সবুঠারু বড় পরিচয় হেউচি মানবিকতা। কুহাযায় মহাপ্রসাদে গোবিন্দ, অর্থাৎ মহাপ্রসাদরে স্বয়ং প্রভুঙ্কর বাস। সেথিপাই তো কাহি কেউ দূরর দৌড়ি আসন্তি ভক্তমানে এই মুঠাই মহাপ্রসাদ খাইবা পাই।

0: শ্রোতা বন্ধু শুনছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক তবে দিল সে দিল তাক রে বর্তমান আপন মানক পাই রহিছি আজি দিনর কার্যক্রম সূচনা আমার স্বাস্থ্য কার্যক্রম শুনে পারিবে আজি সকাল 7:10 রে এথিরে বিষয় রহিছি হাড় পহিরা রোগ আলোচনা করিবে ডাক্তার মনোরঞ্জন মল্লিক সকাল 7:25 রে শুনিবে শুভ সকাল মর্নিং মেলোডি শুনিপারে সকাল 8:30 রে ডাইলিন লাইট চিটচাট সকাল 9টায় এতে নির্ধারিত বিষয় ফোন কল মাধ্যমে আপনার নিজের মতামত শেয়ার করে পারিবে রেইনবো এসএমএস শুনিবে দিন 10টায় দিন 11টায় শুনিবে কলাকার কার্যক্রম সাপ্তাহিক ইংরাজি কার্যক্রম স্টম্পেড শুনিবে দিন 11:30 রে মধ্যাহ্ন 12টায় শুনিবে কিছু কথা কিছু গীত আজি চর্চারে কার্যক্রম শুনিবে দিন 1:10 এতে নির্ধারিত বিষয় এসএমএস বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিজের মত আপনার রাখিপারে পুরোনা ওড়িয়া চলচ্চিত্র গীত শুনিপারে দিন 2:45 অপরাহ্ন 3টায় শুনিবে মো দেশ কার্যক্রম সুরিলা আফটরনুন শুনিবে অপরাহ্ন 4টায় প্রায়োজিত কার্যক্রম লম্হে শুনিবে অপরাহ্ন 4:50 অপরাহ্ন 5:02 শুনিবে ডায়াল ইন লাইভ চিটচ্যাট কার্যক্রম এতে ফোন কল মাধ্যমে নিজের মত আপনার রাখিপারে গোস্বামী তুলসী দাস বিরচিত শ্রীরামচরিত মানসর 33তম ভাগ শুনিপারে সন্ধ্যা 6:10 ভক্তি গীতর কার্যক্রম আরাধনা শুনিবে আজি সন্ধ্যা 6:30 সন্ধ্যা 7:25 শুনিবে সন্ধ্যা আসর রাতে 8:02 শুনিবে গীতরে মিতরে অভুলা স্মৃতি শুনিবে রাতে 9:15 রাতে 10টায় শুনিপারে রেইনবো এসএমএস শ্রোতা বন্ধু ইয়ে তো লা আজি দিনর কার্যক্রম সূচনা আজি দিনটি আপনার শুভ হেউ মঙ্গলময় হেউ এবং সব খুশি জীবনর আপনার মিলু যা যা আপনার কাম করা চাইছেন ভাবিছেন প্ল্যানিং করছেন সেসব কাম আপনার ভালরে ভালরে হয়ে যাও কিন্তু তা সহ এফএম রেইনবো আপনার শুণু থাকে বর্তমান রয়েছে আপনার কিছু বিজ্ঞাপন বিরতি আপরে শুনিপারে আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি এথিপাইঁ 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট্রু মধ্যে ডাউনলোড করিপারিবে ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট আপ্রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি
2: সমাধান সমারোহ 2026 বন্ধুগণ মাননীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন থিবা পারিবারিক বিবাদ দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ মামলা চেক বাউন্স মামলা ভূ অধিগ্রহণ জনিত মামলা রফা যোগ্য ফৌজদারি মামলা শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখরে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লিঠারে ফয়সলা করা যিব এহার সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 রে যোগাযোগ করন্তু
0: শ্রোতা বন্ধু বর্তমান 7:05 হওয়া পাই যাচ্ছি শুনিপারে আপন মানে আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র আসন্তু শুনিবা আঞ্চলিক সম্বাদ

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক সি ডেল্টা কোয়েল আছে আপনার মানক সাথে আজির নুয়া সকাল কিছি খাস আউ কিছি নুয়া নেকি আসছি আম সমস্তঙ্ক পাই কিন্তু সকালটা সেতকি বেলে আম পাই বেস্ট হই পারিব না যেতবেলে আমি নিজর কেয়ার নবা পাই কি আগকু পাদ বড়াইবা তবে নিজর কেয়ার নবা নিজে সুস্থ রহিবা সেতি পাই কিছি ছোট ছোট কথা কবি মন রাখিবা সকালু আমকু শীঘ্র উঠিবা উচিত দিনটি ভালো ভাবে আরম্ভ হুয়ে জলদি উঠিলে আউ শরীরর ঊর্জা মধ্যে ভরিকি রহিথায় খালি পেটরে পানি পিবা বহুত জরুরি কাহিকি না শরীরকু ডিটক্স করিবারে সেটা সাহায্য করিথায় হালকা ফুলকা ব্যায়াম বা যোগ করিবা দ্বারা আম মনর শান্তি বড়িথায় মন শান্ত হইথায় শরীর সুস্থ বি রহিথায় সুস্থ সকাল খাদ্য খাইবা দ্বারা আম শরীরকু শক্তি মিলিথায় আর ধ্যান মধ্য কেন্দ্রিত হইকি রহিথায় সকাল সকাল যেতে পারিবা ফোন কম ব্যবহার করিবা কাহিকি না সেটা আম মনকু শান্ত রাখিবারে সাহায্য মধ্য করে তা সহিত সকাল সকাল সকারাত্মক চিন্তা করিবা যেমতি কি দিনটি ভালো যাব এবং আমার আত্মবিশ্বাস মধ্য বড়িব আর দিনকু পারফেক্ট করিবাকু হেলে দিনর প্ল্যানিং সকাল হি তৈরি করিবা দরকার আম কাম ভালো ভাবে সময়রে সরিব আর পারফেক্টলি পুরা দিনটি বিতিব এইসব ছোট ছোট কথাকে যদি আমি ধ্যানে রাখবা নিহাতি আমার সকাল কোণ আমার পুরা দিন আমার জীবন বহুত সুন্দর হয়ে যাব পারফেক্টলি আমার গোটে দিন বিতি পারিব তবে আর গোটিয়ে সুন্দর গীত বর্তমান আপনার যা আপনার আজ নূ সকাল স্বাগত করবার সাহায্য করব স্টে টিউন্ড।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে আপনক কোয়েল আপনক সাথিরে আছে আর আজির এই সুন্দর দিনটি আপনক পাই কেমিতি আউরি বি খাস হবো সেতি পাই কি মু চেষ্টা বি করুছি বেলে আজির এই নুয়া সকালটি তো আসিছি আর নুয়া সকালটি আপনক অনেক কিছি নুয়া প্রেরণা দেওয়া পাই আসিছি নুয়া প্রেরণা তো মিলিব নিহাতি কিন্তু আউ গোটিয়ে কথা আমাকে মনে রাখা পড়ব আমি নিজে যদি খুশি রহিবা তাহলে আম পাইঁ আজির এই দিনটি মধ্য খুশিরে ভরি যিব আজির দিনটি খুশি খুশিরে রহিবা পাই আপনক পাখরে তো বহুত গুড়িয়ে অপশন থিব কারণ থিব আপন মানে ভাবুথিবে আজ মোরে জন্মদিন মোরে হ্যাপি অ্যানিভার্সারি সো মু খুশিরে রহিবি মু আউ কিছি আপনক জনাই দিয়ে কিছিটা কথা মানে আজি দিনটি বিশেষত্ব বহুত কিছি রহিছি আজি দিনটি কো বিশ্ব মাল্টিপল স্ক্লেরোসিস দিবস ভাবরে পালন করা যাউছি মাল্টি

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে আপনক কইলে আপন মানক সাথে আছি আউ আজির এই নুয়া দিনটিকো আমি সমস্ত স্বাগত করিছে সতরে যেতবেলে নুয়া সকাল আসে সেতবেলে বহুত কিছি নুয়া কথা নেই কি আসতাই নুয়া প্রেরণা নুয়া উৎসাহ নুয়া উদ্দীপনা সব কিছি আম মনরে ভরি দেই থাকে কিন্তু নুয়া সকালটি যে কেতে খরা নেই কি আসছে সে বিষয়ে কইবা তো মানে ভুলে যাব কাহিকি না খরা যে মাত্রারে হচ্ছে এই বর্ষ খরার রক্ষা পাইবা পাই আম সমস্ত চেষ্টা করা দরকার গ্রীষ্ম লহরীরে আম স্বাস্থ্যর যত্ন আমি ভালো ভাবে নবার উচিত কাহিকি না বর্তমান অত্যধিক তাপমাত্রা আর গুড়গুড়ি আম সমস্ত দৈনন্দিন জীবনকু বহুত কষ্ট দেউছি আর শারীরিক কষ্ট মধ্য দেউছি খরাদিনর প্রচন্ডর উদ্রা তাপ কেবল পরিবেশকু উত্তপ্ত করুনি বরং আম স্বাস্থ্য উপরে মধ্য ইয়ার কুপ্রভাব পড়ুছি তবে সামান্য সচেতনতা এবং কিছু সঠিক ঘরোই উপচার জাঁপারে আমি নিজকু আর নিজ পরিবার এই বিপদর সুরক্ষিত রক্ষিপারিবা খরাদিনে দেখা বহুত গুড়িয়ে রোগ রয়েছে সাধারণ লোক করিপারুথিবা প্রাথমিক চিকিৎসা এইসব আমাকে আসিবা দরকার খরাদিনে বহুত গুড়িয়ে প্রবলেম দেখা যায় যেমতিকি জলশূন্যতা বা ডিহাইড্রেশন খাদ্য বিষাক্ত বা ঝাড়া বান্তি ভূতাণু জনিত সংক্রমণ বি দেখা যায় চর্ম রোগ আর ঘিমিরি দেখা যায় আখি ধরিবা দেখা যায় এই সব অসুবিধা কেবল খরাদিনে হি আসে তেমন এই সবুথিরু আমি নিজকে সুরক্ষিত করা হলে নিজের প্রপর যত্ন নেওয়া পড়ব আমাকে তবে নিহাতি ভাবে নিজের যত্ন নিয়ন্তু নিজ পরিবার যত্ন নিয়ন্তু নিজকে সুরক্ষিত রাখন্তু প্রচুর পরিমাণে পানি পিয়ন্তু পানি পিবা বিলকুল কম করন্তুনি আর যেতে পারুছন্তি যদি পারুছন্তি তাহলে ওআরএস পানি পিয়ন্তু আহুরি ভালো আপনার শরীর পাই যে মানে নিহাতি ভাবে যাওয়া উচিত সে কামকে তো যাও হইথিবে কিন্তু প্রপর যদি আপনার প্রোটেকশন সহিত যাচ্ছেন তো বহুত ভালো আপনার ঘরে রুচি সে বহু ধৈসই সে লাগুছি কাম কলা বেড়ে এনর্জি লেস লাগুছি এনর্জি পাওনি কাম করা তো টিকে ওআরএস পানি দ্বারা নিজকে নিজ শক্তি বড়াই নিজ এনর্জি বড়াই চেষ্টা করতো সুস্থ রুহু প্রথমে তাপরে যাই আপনার প্রত্যেক দিনটি গোটে পরফেক্ট দিন বনাই পারিবে।

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক। সো দিল সে দিল তাকরে আজ আমি সেলিব্রেট করুছে ভারতর জনে প্রসিদ্ধ অভিনেতা কমেডিয়ান এবং হিন্দি সিনেমারে তাঙ্কর অসাধারণ অভিনয় আউ কমেডি পাই বহুত লোকপ্রিয় অ্যাক্টর পরেশ রাওয়ালঙ্কর জন্মদিন। আজ দিনরে সে মুম্বাই মহারাষ্ট্রে জন্ম হয়েছিল। তবে 1980 দশকর চলচ্চিত্র জগতরে সে আজ পর্যন্ত কার্যরত রয়েছেন। খলনায়ক হেউ হাস্য অভিনেতা হেউ বা চরিত্র ভূমিকা সবু প্রকার অভিনয়ে সে পুরাপুরি দক্ষ। কিছু লোকপ্রিয় চলচ্চিত্র তাঁকর হেউছি হেরা ফেরি যে সে বাবু রাও গণপত রাও আপটি চরিত্র করে, হঙ্গামা চলচ্চিত্র, গরম মশালা চলচ্চিত্র, ওয়ে লকি লকি ওয়ে, এমতি বহুত গুড়িয়ে চলচ্চিত্রে তাঁকর সুপর ডুপর আক্টিং আমি দেখিছি। তাঁকর অভিনয় মাধ্যমে সে সমস্ত হসাই পারন্তি আর সমস্ত হৃদয় জিতি মধ্যে পারন্তি। সেইথিপাইঁ তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা হয়ে পারিছন্তি, তাকু সম্মানিত করা যাইছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড রে। তা সহিত 2014 মসিহারে ভারত সরকারঙ্ক পক্ষরু পদ্মশ্রী সম্মানরে মধ্য তাঙ্কু সম্মানিত করা যাইছে। বাবু ভাইয়া ভূমিকার তাঁকর অভিনয় আজ বি ভারতীয় সিনেমার সবুঠু লোকপ্রিয় কমেডি চরিত্র মানক মধ্যে গণা যায়। তবে নিকটরে হেরা ফেরি 3 চলচ্চিত্রে তাঁকর ভূমিকা বহুত চর্চারে আসিছিল। আজ তাঁকর জন্মদিন যেহেতু এফএম রেইনবো পরিবার তরফরু তাঁকু জন্মদিনর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

শ্রোতা বন্ধু শুনেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল ত্যাগ কোয়েল আপনার সাগরে আপনার পাখে হাজার আপনার পছন্দর গীত শুনেবাই তবে আজর পরবর্তী মেসেজটি বর্তমান মো পাখে গুড মর্নিং অপা নাইস টপিক এন্ড বিউটিফুল সঙ্গ পাই থ্যাংক ইউ অপা লিখিছেন সুচিত্রা সেনাপতি শহীদনগর ভুবনেশ্বর শুনেবাই চাইছেন বন্দিশ চলচ্চিত্র বোলি মেরে কঙ্গনা আপনার গীতটি প্লে করছি এনজয় করতে

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাই দিল সেই দিল তাক। তো রেইনবো এসএমএস রে আজির পরবর্তী মেসেজ টিকু লেখুছন্তি রমেশ চন্দ্র সাহু ও কুমা ভাপু ঢেঙ্কানালরু শুনিবা পাই চাহিছন্তি প্যার প্যার করতে করতে ফ্রম দ ফিল্ম জুদাই। আপনক পছন্দর গীতা আপনক পাই এনজয় করন্তু।

শ্রোতা বন্ধু, রেইনবো এসএমএস কার্যক্রম শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল থেকে আজ পরবর্তী মেসেজ। প্রভাত বলিয়ার সিং লিখিছেন, চন্দন টুনি বাঙ্কি কলেজ বাঙ্কি রু লিখিছেন সমস্তে, মু তুমি ভাল পায়ে লুচি লুচিকা। অনুতাপ চলচ্চিত্র এই সুন্দর ওড়িয়া গীতটি শুনবা চাইছেন আপনার মানে আপনার মানক প্লে করে দেউছি এই গীতটি, এনজয় করতে।

আজির পরবর্তী মেসেজটি বর্তমান আছে মো পাখে রেইনবো এসএমএস কার্যক্রমে লিখুছেন চন্দ্রকান্ত পুষ্টি গোপপুর নিশ্চিন্ত কইলি কটক।

শ্রোতা বন্ধু, রেইনবো এসএমএস কার্যক্রম চলছে। আজর পরবর্তী মেসেজটি অছি বর্তমান মো পাখে। মঞ্জুবালা পাত্র, ভক্তিপ্রসাদ, প্রভাত কুমার, অস

শ্রোতা বন্ধু, আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তা কোয়াল আছে আপনার সাথে। তবে রেইনবো এসএমএস রে আজ পরবর্তী মেসেজটি লিখিছেন মহারাজ কীর্তন পুরী গোস্বামী লক্ষ্মী দেবী গোস্বামী যোগেশ পুরী ট্বিঙ্কল ডিম্পল মীনাক্ষী নিশা তুলসী ও দিশা গোস্বামী এ সমস্তে লিখুছেন রেইনবো এসএমএস দিল সে দিল তক জয় জগন্নাথ আপ কেসে হ্যাঁ মু একদম ঠিক আছি। ছত্তিশগড়ু নরগোড়া ছত্তিশগড়ু আপনার লিখিছেন এই মেসেজটি বহুত বহুত ধন্যবাদ আপনার শুণবাই চাইছেন বলমা চলচ্চিত্র টাইটেল সংটি মু আপনার প্লে করে দেউছি এনজয় করতু।

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস রাজির পরবর্তী মেসেজ বর্তমান অ পাখে লিখুছেন উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সেক্টর ইলেভেন সিডিএ কটক রু হ্যাভ এ নাইস ডে গড ব্লেস ইউ কোয়ালাপা নমস্কার সবু স্টাফ মানুষ নমস্কার সবু শ্রোতা মানুষ গুড মর্নিং আজ ওয়িকেন্ড রে রেইনবো র মর্নিং শো রে আপনার আসছেন উপস্থাপন করছেন মতো আমি বহুত ভালো লাগুছি তবে সকালু নেই এপর্যন্ত যেতে বি সব প্রোগ্রাম আপনার কলে বহু ভাল লাগিলা তেণু আপনার ধন্যবাদ আপনার ধন্যবাদ এত ভাল পাইবা দেইথিবারু আপনার শুনবাই চাইছেন্তি অনাড়ি চলচ্চিত্রর রোনা চাহে রোনা পায় এই গীতটি আপনার প্লে করছি এনজয় করন্তু

শ্রোতা বন্ধু রেইনবো এস এম এস কার্যক্রম শুনছেন আপন মানে আজ পরবর্তী মেসেজটি বর্তমান আছে মো পাখে মেসেজটিকে লিখুছেন মুন্নি রানী সোনা চন্দন সঞ্জু সন্তোষ গোপীনাথপুর বড়ম্বার এবং শুণাপ চাইছেন আন্ধি চলচ্চিত্র তুম আগে হো নূর আ গয়া হে তবে এই সুন্দর গীতটি সহ আজ এই কার্যক্রমকে এইটি শেষ করছি মোর যাবার সময় হয়ে গলা মো পরে পরে জয়দেবাসী পুরা দিন সারা আপনার সহ রহবে তা পুরা এনজয় করতু দিনক আজ রহিলি নমস্কার বাস খুশি রুহন্তু সুস্থ রুহন্তু রহিলি নমস্কার।

ফ্রেন্ডস, আমি ভাবু বেলেবেলে যে ক্রিয়েটিভিটিটা না ভারি বড় হেভি জিনিসটা, সমস্তে আমি ক্রিয়েটিভ হয়েপারিবুনি বলে ম্যাক্সিমম টাইম ভাবু, কিন্তু না সেটি আমি সমস্তে নিজ নিজ ওয়ে বি ক্রিয়েটিভ হয়েপারিবা। কেমিতি ভাবুছন্তি না? আচ্ছা, সেদিন কথা টিকে মনে পকাতে তো, যেবে আপনার কেহি জনে তাঙ্কা সমস্যার সমাধান খুঁজি দেওয়া কহিলে, আপন চটকি সাংগে সাংগে গোটে ইউনিক সমাধানটি খুঁজি বাহার করে সেই যে আপনার যে পচারি যে সমাধান চাইলে তাঙ্ক সমস্যার সমাধানটা বহুত ইউনিক ওয়ে আপনার গোটে ইউনিক সমাধানটে বাহার করে দিয়ে মনে পড়ল না সেদিন কথা? সেইটা তো সাথী আপনার ক্রিয়েটিভিটি। আপন সেথি আপন যো এতে সুন্দর সুন্দর ওয়ে নিজ ঘর সজাই পারন্তি। হ্যাঁ, আপনকে হি কইছি। আও আপন সেথি যো বোরিং ডিশ কো বি ডিফারেন্ট ওয়ে ডিফারেন্ট চেঞ্জেস করি টোটালি ইউনিক ডিশ করি দেই পারন্তি। সেইটা বি তো আপনকর গটে স্পেশাল ট্যালেন্ট না? সেইটা বি সেথি আপনকর ক্রিয়েটিভিটি, আপনকর সৃজনশীলতা।

0: ধরো আমরা কিছু জানি আপনি জানছেন কিছু সংগ্রহ করিদি পচারলে সে কহিদি কিন্তু এ মাধ্যমে কিছু আমি ভুল মানে জিনিস দেখি যেমনি গোটে লোক এ আজ গ্রহণ করি মানে বাঘ মানুষ গোড়াও কিংবা হাতি কি গোড়াও এমনি গোটে সব ভিডিও ফটো করে ছাড়ছেন কিন্তু এটা করার কথা নুহ মতরে
1: আজ্ঞা তাহলে আপন কন ভাবুচন্তি এআই টা আম ভিতরে যো নিজস্ব সৃজনশীলতা থিলা সেই সবকু চাপি দৌচি নিজে রিপ্লেস করি দৌচি না আম সৃজনশীলতা কো টিকে বড়াইবারে আউ টিকে মডিফাই করিবারে হেল্প করুচি
0: নিশ্চয় তো আউডি মডিফাইবারে এআই সাহায্য করুচি
1: আজ্ঞা
0: কিন্তু আমরা সবুবেলে সব ক্ষেত্রে এআই কো ব্যবহার করি আউচি তো নহে
1: আজ্ঞা যাহু আপনা আম সহিত কানেক্ট হেকি নিজর মতামত দেলে সেতি পাই আপনকু বহুত বহুত ধন্যবাদ
0: নমস্কার।
1: সাথী ফার্স্ট কলর ভাবরে তো জড়ি হইতিলে নারায়ণ ভাই নিজর মতামত দেলে যে এআই আমাকু মডিফাই করে আমার সৃজনশীলতাকু টিকে অধিক ইম্প্রোভাইজ করিবারে হেল্প করে বলি জনাইলে আপন বি জনাই পারিবে নিজর মতামত আমার সহিত কানেক্ট হই কানেক্ট হওয়া পাই ডায়াল করন্তু নম্বর হইছে 0671230315 দেখিনো ওয়ান নেক্সট কলার কি আমার সহিত জড়ি হবাকু চাহুচন্তি ও কোড কল করিছন্তি হ্যালো
2: অশোক মুন্ডা মধুপাটনা কটক
1: নমস্কার স্বাগত করছি আজর ডালিন লাইভ চিট চ্যাট কো
2: এআই সৃজনশীলতা কো সংশোধন করে এআই বিভিন্ন সমস্যার সমাধান করে বর্তমান এআই কি সব ক্ষেত্রে উপযোগ করা যাচ্ছি প্রত্যেক জিনিসর পজিটিভ রয়েছে প্রত্যেক জিনিসর নেগেটিভ রয়েছে তেণু আমি যদি পজিটিভলি নবা তাহলে এআই নিশ্চিন্ত ভাবে মানুষের সৃজনশীলতা কু সংশোধন করি তাকে আহরি অত্যধিক মার্জিত করুচি তেণু আমি সব জিনিস কু পজিটিভলি নেওয়া উচিত
1: নিহাতি তাহলে আপন কোউচন্তি যে আমার যে ক্রিয়েটিভিটি পাওয়ার আছে তাকে রিপ্লেস সে করুনি আমাকে টিকে মডিফাই করুচি
2: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা
1: আজ্ঞা বহুত হি ভাল লাগিলা আপনকর মতামত পাই বহুত বহুত ধন্যবাদ আপন জড়ি হইছিলে আমার সহিত
2: ধন্যবাদ
1: রাহিলি নমস্কার।

0: বর্তমান অঞ্চলটো শুনিবা আঞ্চলিক সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস। মুখ্য সংবাদ, মন কি বাতরে আসন্তাকালি দেশবাসীঙ্କ ସହ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। আয়ুষ্মান ভারত যোজনায় ভর্তি হবার তিনদিন পূর্বরু রোগীঙ্ সমস্ত প্রকার স্বাস্থ্য পরীক্ষা সুবিধা প্রদান করা যাবে কহিলে স্বাস্থ্যমন্ত্রী। সম্বলপুর জেলার শীতলষষ্ঠী পর্ব পালন পাইঁ 1,08,00,000 টাকার আর্থিক অনুদানকু মুখ্যমন্ত্রীঙ্କ অনুমোদন এবং ছতিশা নিযোগ ও নীতি সাবকমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আসন্তাকালি পুরীঠারে হেব অনুষ্ঠিত। বিস্তৃত সংবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি পূর্বাহ্ন 11টা সময় আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে দেশবাসীঙ্କ ସହ ভাব বিনিময় করিবে। কার্যক্রমের এহা হব 134তম সংস্করণ। কার্যক্রম আকাশবাণী ও দূরদর্শনর সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল আপ্রে মধ্য উপলব্ধ হব। এহা আকাশবাণী, ডিডি নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় ইউট্যুব চ্যানেলে সিধা প্রসারিত হব। হিন্দি ভাষায় প্রসারণ পরে আকাশবাণীতে কার্যক্রমের আঞ্চলিক ভাষান্তরণ প্রসারণ করা যাবে। রাতে 8টায় আঞ্চলিক ভাষান্তরণের পুনঃ প্রসারণ করা যাবে। ভুবনেশ্বর লোকসেবা ভবনের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্କ অধ্যক্ষতায় রাজ্যের কার্যকরী হেউথিবা স্বাস্থ্যকার্ডর কার্যকারিতা সম্পর্কে এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের প্রমুখ বেসরকারী হসপিটালে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও গোপবন্ধু জন আরোগ্য যোজনার হিতাধিকারীমানঙ্କ পাইঁ

আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসি দুর্গাক বর্তমান শো চালিছি গীতরে মিতরে আউ মু অছি আপনক রেইনবো সাথী শুভশ্রী আজি আপনক সাথীরে আচ্ছা সাথী আমার রোষেই ঘরে কেতে প্রকার ভেরাইটি মশলা থাকে না যেগুলা কি রোষেইরে দরকার হুয়ে সবু সবুতে দরকার নহিপারে কিন্তু তা ভিতর এমিতি গোটে জিনিস অছি যেটা কি প্রত্যেক রোষেইরে দরকারি থাকে যাহা বি না ডিশেস সবু টেস্টলেস লাগি থাকে কুহন্তু তো সে জিনিসটা কোন টিকি গেস করন্তু তো ରାନ୍ଧିଲେ ବି ଯଦି ସେଇ ଡିଶରେ ସେଇ ପର୍ଟିକୁଲାର ଜିନିଷଟା ଯଦି ମିସ୍ ହେଇଯାଇଥାଏ ନା ତାହେଲେ ସେ ଡିଶର ସ୍ୱାଦ ପୁରା ବିଗିଡି ଯାଇଥାଏ ଭାବୁଛି ଏବେ ଆପଣ ଠିକ୍ ଗେସ୍ କରିସାରିଥିବେ ସେ ଜିନିଷଟା ହଉଛି ଲୁଣ ସେ ବି ସ୍ୱାଦ ଅନୁସାରେ

2024 বন্ধুগণ মাননীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন থিবা পারিবারিক বিবাদ দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ মামলা চেক বাউন্স মামলা ভূ অধিগ্রহণ জনিত মামলা রফা যোগ্য ফৌজদারি মামলা শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লিঠারে ফয়সলা করা যিব। এর সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 যোগাযোগ করন্তু।

মিউজিক্যালি ওর্স আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক বিভিন্ন প্রকার রোগর আশু উপশম পাই মধ্য পৈড়পাণি পিবা ডাক্তার মানে পরামর্শ দিয়ে থাকে শুদ্ধ প্রাকৃতিক পানীয় ভিতরে সর্বোত্তম আর সর্বোৎকৃষ্ট।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক দিল সে দিল তাক। সো দিল সে দিল তাক রে আপনার কয়াল আপনার মানক সাথে রয়েছে কলাকার কার্যক্রম বি আরম্ভ হয়ে সারিছি। তবে যদি আমি আজি যে কলাকার বিষয়ে কথা হচ্ছে তাঙ্ক বিষয়ে কহিবি, বলিউড রে যদিও সে অধিকা কিছু গীত গাই নাহান্তি, কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রি রে

শ্রোতা বন্ধু টিউন করছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সেই দিল তক সো দিল সেই দিল তক রে কোয়েল আছে আপন মানক সাথে রে বর্তমান স্টুডিও কাটি রে সময় হয়ে যাইছে দিন 11:30।

শ্রোতা বন্ধু শুনুলে আপনার এই সুন্দর গীতটি এই গীতটি আপনার শুনুলে আশা ভোসলে এবং কিশোর দাঙ্ক আওয়াজ বহু সুন্দর গীত লাদব কি বারাত চলচ্চিত্র বর্তমান টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো দিল সে দিল তক এবং শুনুছেন আপনার কিছু হিন্দি পুরোনা হিন্দি চলচ্চিত্রর গীত আজ পরবর্তী গীতটি আপনার অত সুন্দর গীতটি এবং গীতটি কি লতা মঙ্গেশকরজি কিশোর দাঙ্ক ভয়েসে আপনার শুনে পারিবে তোফা চলচ্চিত্রর।

ଏଥିରେ ସାଇତି ରଖିଛି କେତେ ଯେ ପ୍ରେମ, କାଗଜ ଭିତରେ ଲୁଚିଛି ମନର ନିରବ ପ୍ରେମ, କେତେ ଅଭିମାନ ଆଉ କେତେ ଭଲ ପାଇବା, ପ୍ରତିଟି ଶବ୍ଦରେ ଥାଏ ହୃଦୟର ଛାୟା, ଦୂରେଇ ଥିଲେ ବି ନିକଟ ଲାଗେ ସେ ମୁହୂର୍ତ୍ତ, ଚିଠି ପଢ଼ିଲେ ଭରିଯାଏ ସ୍ମୃତିର ସୁଗନ୍ଧ। শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কডেক দিল সে দিলতা। যুগ যুগর চিঠি আম মনর কথা পৌঁছাই দেই থাকে আম নিজ লোক পাখে, আর সেইপা চিঠি আম মনর কথা গোটে পরিবাহক বলে কুহযাই পারে। চিঠি অনেক প্রেম অনেক মনর কথা লুচি রহি থাকে, তেমন আজ আমি সেই চিঠি কু খোলিবা আর সেই চিঠি হজিযা। সেই সুন্দর স্মৃতি সেই চিঠি।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক, দিল সে দিল তাক রে আপনার কয়াল আছে আপনার মানক সাথে। চিঠি হচ্ছে মনর ভাবনাকে প্রকাশ করিবার গোটিয়ে সুন্দর মাধ্যম। পুরোনা সময়ের লোক মানে নিজের সুখ দুঃখ ভাল পাইবা স্নেহক চিঠি মাধ্যমে হি অন্য মানুষ পঠাউলে। সেতবে মোবাইল কিংবা ইন্টরনেট নিঠি হিসেবে সম্পর্কর গোটিয়ে মাত্র সেতু, সেইপা কুহযায় চিঠিরে সাইতি রাখি কেতে যে প্রেম। গোটিয়ে চিঠিরে কেবল শব্দ নুহে লুচি রহিথায় অনেক অনুভূতি, মার স্নেহ, বাপাঙ্কর আশীর্বাদ, বন্ধুঙ্কর মিঠা স্মৃতি, প্রিয় লোকঙ্কর অকুহা ফল পাইবা চিঠিরে জীবন্ত হয়ে রহিথায়। চিঠির প্রত্যেকটি শব্দ হৃদয়কে ছুঁই যাই, আ পড়িলে মনকু গোটিয়ে অলগা আনন্দ মধ্য মিলিথায়।

চিঠি অনেক সময় হৃদয়ের কথা কহি থাকে চিঠি অনেক সময় প্রেমর বার্তা বহি নিয়ে যাই থাকে চিঠি প্রেমিকা মানক প্রেমিক মানক হৃদয়ের কথা দবা নবার বহুত সাহায্য করে থাকে।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক তেলসে দিল তাক রে কোয়াল আপনার সাথে অছি আও আজি আমি সেই সুন্দর সুন্দর চিঠির কিছু পুরোনা স্মৃতি কু সাউটুছে চিঠি গোটিয়ে হৃদয়ের কথা বহন করুথবা সুন্দর কবিতাটি পুরোনা চিঠির পিতবর্ণ কাগজরে আজি বি মহকি যায় সেই স্নেহর সুগন্ধ চিঠি আসিলে মনরে খেলি যায় অজনা খুশি প্রতিটি শব্দ মনকে ছুঁই যায় আর প্রতিটি ধাড়ি হৃদয়কে ভরি দিয়ে ভাবনার মন হুয়ে দূরে মানুষটিয়ে আমার সামনে বসি হি নিজ মনর কথা কুচি

শ্রোতা বন্ধু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাকরে আপনার সাথে আছি আপনার কোয়াল এবং কিছু কথা কিছু গীত কার্যক্রমে আজ আমি সেই চিঠি সাইতি রাখিছি কেতে যে প্রেম সে বিষয়ে কথা হচ্ছে আহত সুন্দর সুন্দর গীত আপনার প্লে করছি সতরে চিঠিটিয়ে যেতবে আমি লিখুলে কি কাহার চিঠি অপেক্ষায় রুলে সেই দিন তো বহুত পুরোনা হয়ে গলা কিন্তু সেই চিঠি আজ বি যেতবে পড়ু সে অনেক স্নেহ স্মৃতি আল পাইবা সাউতি পু সেই স্মৃতি হয়ে রহি যাই চিঠি আজ বি খুঁজুছি তার নূয় ঠিকানা চলন্তু সেই চিঠি কু মনে পকাইবা তার স্মৃতি রে হজিবা আছে সুন্দর গীত বি শুনিবা

শ্রোতা বন্ধু টিউন করিছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক দিল সি দিল তাক আপনক কয়াল আপনক স্বাগত করছি আপন মানে শুনি পারিবে কিছি পুরোনা ওড়িয়া কথা চিত্র গীত ওল্ড ইজ গোল্ড কুহা যায় না আউ সেই গোল্ড গোল্ড ভিতরে হি বহুত সুন্দর সুন্দর গীত আছে যাহা আজি বি আমো মনক ছুই পারুছি আমো হৃদয় ভিতরে গটিয়ে স্পেশাল জায়গা তৈরি করি পারুছি প্রথমে আপন মানে শুনিবা পাই যাউছন্তি বাজে বইন্সি নাচি ঘুঙ্গুর ওড়িয়া চলচ্চিত্রর টাইটল গীতটি